kakyerɛ wo sɛ wokɔteɛ awurade a wobɛtumi adi yie sɛ yɛ gya nakyere wo a ɛba wa bɛyɛ dɛn ne woanya ba fa awurade akwaabie ɛwɔ hɔ ma wo.